ইবো আকাশবাণী লেন কাস্তিনিচুরান দেশকে ডলমানে নাসুলগুন সানাজাত লাদাখ উজুং আসতে টসি ছেনমো আশিস কুন্দ্রা দাং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে নিস্তং নিশুচাং নিস্তং নিশুচাবদুন বেচে গান্ধী ন্যাশনাল ফরেস্ট একাডেমি প্রফেশনাল স্টাডি টুট লাদাখ লাশকুতে ইয়ৎখান গুন্তাংয়াম্প জলথাত জাতেনক স্কুনলা টসি ছেনমো আশিস কুন্দ্রে প্রফেশনাল গুন্তাংয়াম্প অঙ্গঠত জাতেনক ইতুস এডিশনাল PCCF এস রাজেশ দং চিফ ওয়ার্ল্ড লাইফ ওয়ার্ডেন গুণ যুক্তিয়েন ইউনিভার্সিটি অফ লাদাখ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট দেছানে ডক্টর আবদুল্লা আলী তং ডক্টর সুধাংশু মণি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গুণ তং সেকেন্ড তং ফোর্থ সেমিস্টারে লোপঠুকুন অ্যাস্ট্রো ট্যুরিজম দুঞ্জাকে জাক টুকপে জাকা স্কোরিয়াংস লাসখংসি ইকছাংয়ে ক্যাংস করে নাঙা টালটিক জাতে ইয়ৎখানে ডিগ্রি মেনা থুসা জাতেনক খাক আলিন খান গুণ ইউনিভার্সিটি অফ লাদাখে ওয়াইস চ্যান্সেলর প্রফেসর সাকেত খুশুয়ে লাভস্তনিকা ইকা খাক আলেন তেনক এই জাত কই নাঙা লাদাখ উজুং আসতে শ্রীষ্কংসন বা বিনয় কুমার সাকসেনা স্কুন্দন সুয়েচুল্লা যুগতে ইয়েনক জংসপন জুনবা ইয়ন্তন লাসখংসে স্পন বছেনমো গুনে মিউনিসিপাল কমিটি তং জুংলা লির চুয়ে মিউনিসিপাল খরে নাঙা ইয়ৎ খান জুয়ে লোপটাখং আগুনে নাঙা ক্লিন লে মিশন গেস্তং সুচারুকে গুজুক জাতে চির নংজিনলা লাশির গনঠুল তেনক গিয়াছেন মেলদানিকা চাংরেলা স্কুল ঠুলছে সেমেক্রি খরুকে থকা হাগুর চাংমা তাঙা চিচক সে নাঙা ই গুণ লাসগান ইনখান গুণ স্কুলা লোপটুক লাচেত পাতাং না সেমিমা স্কুলনা হাগো সালচেস লাইনক ই লাস স্কুল বো মেসেস নিশু চাঙা নে ফাল্লা গোসুকতে ই নাঙা ডিগ্রিম না চকস কানাঙা ক্যাংস করে নাংলোকা তাং ঠাকুর গুণ চাংমা চোচেস তাং লোপটুক তাং লাচেত পাগুনে উনা লেনচেস সে লাচের গুণ দুলেনজিক তাং ইয়তেনক ম্যাং লোপটে লাচেত পাগুনে লামস্টোন নেকা চিচকস্তং ইথকা হাগোস বেলচে সেলা স্কুল গুণ মীমাংসলা সালেনজিক তাঙানক ক্লিন লে মেশন নিস্তং নিশু চারুক পোল দুঞ্জাক চিক ডুলচেস এনক মেচেস নিশু চারুক জাগা পোস্টার চোচেস সে ডান্দুর মেচেস নিশু চাপগিয়া দে জাগা সাতপা দিচেস তাং চোতপা চোচেস সে ডান্দুর এং সেসুমচি জাগা জোজগার চুন তাংকার চেলুয়াং সে ডিগ্রিম টালডিক যাচ্ছে সেনক এং মেচে সুমচু সকসি গে জাগা জুকুস দোয়া যাচ্ছে সেনক লাদারাঙ্গম সকসপেস দেপন জুরবা টাশি গেলছান লাদাখ পুলিশে ডাইরেক্টর জেনারেল মুকেশ সিং দংশকাল জুচেসলা খংতং থুগ জাতেনক দেপন জুরবি ডিজিপি আলদা শি জিংসলা তুস নুন জিগে নাঙা লাস খাকচান মাংপো শিক জাত থুপচেস বা থুকজি ছে জুস্তেনক এং খে মিক্সালে পুলিশে খ্যক্তং গুনলা তুস ইউন্ডিংস নেফালা কোসা মাসপারা লুস্তে ইয়ৎখান গুনে কোসা স্পার্চেস তং লাদাখ পুলিশ সাব অর্ডিনেট সার্ভিস রিক্রুটমেন্ট রুলস জাচেস বা থুকজি চাতেনক আকাশবাণী লি গুতে লাদাখ সেনাচুল নিমেনা লানজি নাতক ছুচত অর্গু নিমে ছুচত নিস তং স্কারমা আপচুয়া ফিতো ছুচস না তং ফিতো ছুচল তুন তং স্কারমা চুয়া গুনিকা সানচেসলা ফুলিনজিক তং ইয়ৎ ইয়ং সানখান ল্যানগাসলা ই নাসুলকুন চিচকস্টারগে প্লেটফর্ম সোসুগুত্যাং সানচেসলা ফুলিনজিক তাঙায়ত ইউটিউবেকা AIR নিউজলে ফেসবুক পেজকা AIR নিউজলে এক্স হ্যান্ডেলকা AIR নিউজলে @ প্রসার ভারতী ইয়ং ওয়েবসাইট একা www.newsonair.gov.in তং লুংটিন খাই ডিগ্রিম ছংমা নিউজ অন AIR মোবাইল অ্যাপ একা স্ক্যাংদা সানচিসলা ফুলেনজিক তাঙায়ত আকাশবাণী লেনে তা নাসুলথন।